যুগ যুগে কোবেশ এক মাই যুক্ত ব্যাই তিন চেলে পরবার এক সংসারি এক ভণ্ডারী কলাই দি বাণ জিপ ভাবে বতলাবে জিপ হুয়া ফরমান ও হো বেখ ও নানদ নয়াবে বহতা এহ বিডাণ।